0: মানত দেওয়ার মামলা যাঁচ লগিন পেয়া সদস্য কমিটি বেনাওয়া কান আর জুডিশিয়াল ইনকোয়ারি জারি মেনা। পাখু টোটা রেনা ঝিকরহট্টি পূর্বী পঞ্চায়েত দো কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রালয় হতেতে রাষ্ট্রীয় পঞ্চায়েত সিরফা লগিনে বাছাওয়া কান মহিলা সশক্তিকরণ রোজগার আর নাপায় স্বাস্থ্য সুবিধাওয়া জায়গারে ভাগি কমি লগিন নোয়া পঞ্চায়েত রেনা বাছাও দীনদয়াল উপাধ্যায় সতত বিকাশ সিরফা লগিন হুয়ে কান। ঝাড়খণ্ড অধিবিদ পরীক্ষা পরিষদ জেগ দো ঝাড়খণ্ড শিক্ষক পাত্রতা পরীক্ষা 2026 রেন পঠুয়া গিদ্রা কো লগিন অনলাইন আবেদন তারিখ বাড়াও কে দায় পঠুয়া গিদ্রা জেটেড লগিন হিজু কান 2 জুন তক আবেদন কো পেরেজ দাড়েয়া। কোটা সাংসদ নিশিকান্ত দুবে দো লেতাড় গেল এয়াই ধাও প্রতিষ্ঠিত সাংসদ রত্ন পুরস্কার লগিনে বাছাবেনা। সাংসদ রত্ন অ্যাওয়ার্ড সমিতি দো সাংসদ রে জনহিত কোয়া মুদ্দা কো কেটেজ বেনাও সক্রিয় ভাগিদারি আর উৎকৃষ্ট প্রদর্শন রিয়া আধারে বাছাও গেয়ায়। ঝাড়খণ্ড কেডার রিন 2010 ব্যাচ রিন আইপিএস সূত্রেত সুরেন্দ্র কুমার ঝা দো কেন্দ্র সরকার রিন সীমা সুরক্ষা বল রেন ডিআইজি পদরে নিযুক্ত কেদিয়া কো। রাজধানী রাঁচি রে বিরসা মুন্ডা স্টেডিয়াম রে 12-6 সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন হেপ্রাও রেনা উঢাও কো সগুন কেদা। হেপ্রাও রে দিশম রিন 750 খন ঢের অ্যাথলিট ভাগ কো হাতাওয়া। হেপ্রাও রেনা পহিল মাহা এয়াই স্পর্ধাওয়া ফাইনাল মুকাবলা হুই সতেনা। কোড়াওয়া 100 মিটার দৌড় রেনা সেমিফাইনাল রে অনিমেশ কুজুর দো 10.15 সেকেন্ড অক্তে ওডো কাতে নাওয়া রাষ্ট্রীয় রেকর্ডে বেনাও কেদা। নয়ডা রে হুয়ুক কান 11 ন্যাশনাল র্যাঙ্কিং স্পিড স্কেটিং হেপ্রাও রে ঝাড়খণ্ড দো বাঘি প্রদর্শন কিয়ায়। নোয়া হেপ্রাও রে ঝাড়খণ্ড রেন খেলোডিয়া রুদ্রান্ত শর্মা দো স্বর্ণ পদকে জিতেও কাতে পনত রেনা নিতুমে দোহো কেদা। জামতাড়া রিন দেবাশী হেমব্রম দো থাইল্যান্ড রে হুয়ুয়েন ইয়ার গান রাইফল শুটিং হেপ্রাও রে ভাগি খেল উদু কাতে গোল্ড মেডেল আজা নিতুম কেদায়। অস্ট্রেলিয়া দ্বারা লগিন ভারত রিন মহিলা হকি টিম রেনা এ ডাকরা কেদা। নোয়া টিম রে ঝাড়খণ্ড রে পেয়া খিলাড়ি সলিমা টেটে নিকি প্রধান আর দীপিকা সোরেন হয় সেলেদ মেনায়া। নোয়া সাঁওতাকে আকাশবাণী রাজ্য কোন সান্তালে তি সপ্তাহীয় খবর দো নোডেগে কেচেদ নেনা।
1: আপ সুন রহে থে ক্ষেত্রীয় সমাচার। आकाशवाणी के रांची केंद्र से प्रस्तुत है समाचार ध्वनि चित्र।
2: आकाशवाणी रांची से प्रस्तुत है समाचार ध्वनि चित्र।